0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: প্রিয় শ্রোতা, আজির কৃষি ক্ষেত্রত স্বাবলম্বী ব্যক্তি শিতানত শুনক মহিলা কৃষক জ্যোতিমা ডেকার সহ শিখামণি দত্তর এক কথোপকথন।
7: নমস্কার জ্যোতিমা ডেকা ডাঙরিয়ানী।
8: নমস্কার,
7: আপনার আমার অনুষ্ঠানে স্বাগত জানাইছো। আপনি প্রধানক কি খেতে করে?
8: প্রধানক এটা ধান খেতে করে আছো।
7: আর কি কি খেতে করে?
8: এটা ধান খেতে করেছো, শালি ধান খেতে, আইজং, রঞ্জিত, বনি এইবিল করা, আর বিসমুঠি এইবিল করা হয়েছে। তারপর এই ধানখিন কটার পিছত আমি এতিয়া ধর যর আমি বিসমুঠি বলে কোয়া হয় সেই ধানটা আগতীয়াকে কাটি পড়ি পেহারর খেতে করবা যায়, তার মানে সেই ধানটা কাটার পিছত এতিয়া আমি ধর আধাত পেহারর খেতে লগাম। তারপর আর যিনি ধান কাটা হব তারপর আকৌ মানে বড়ো খেতে করবো আর তারপর বড়ো ধানটা কাটার পিছত আকৌ এই ধানটা খেতে করবর কারণে সময় আহি যায়। সেই খেতেখিনি হওয়ার পিছন আমি ঘরের কাছে আকৌ মাটি আছে পাচলির খেতে করবর কারণে, সেই পাচলির খেতে ধর আমি ঢোল, চিকা, রঙালাও, পানিলাও এইবিল ভেন্দি, বিন দিয়া হয়, তিতাকেরলা, ভাতকেরলা সকলখিনিয়ে খেতে করা হয়। তারপর বন্ধাকবি, ফুলকবি খেতিটা মানে আমার মাটিখিনি ছন পড়ে থাকা না যায়, গোটেখিনি মানে করিয়ে রাখা যায়।
7: কিমান দিন ধরে আপনি কৃষি কর্মের জড়িত হয়ে আছে?
8: মোটামুটি মই বিয়া হবা আজি 10 বছরে হল, তার তেতিয়ারপরাই মোর মানুষজনে করে আছে, তার আগরপরাই করে থাকে, মই এতিয়া 10 বছরে হল। তারপর আলু খেতিটো আছে, আকো আদা নহরু এগুলাক আমি ধর হালধি এগুলাকও করো,
7: মানে বহুত দীর্ঘদিন ধরে জড়িত হয়ে আছে।
8: হয়, জড়িত হয়ে আছে। তারপর আমি ধর সাইড বিলাকত আকো গোটেই ধর তেনেকুয়াকে মাটি বিলাক দিলে বহুতখিনি জায়গা লাগে, সেই কারণে আমি সাইডে সাইডে আকো বস্তাত মাটি ভরাও। আমার গরু ছাগলী এইবিলাক আছে, গরু ছাগলীর যাক গোবর এইবিলাক আমি সারর বাবে সেইবিলাক আকো বস্তাত দিও, দি কিনা আমি ধর বুকুর জলকিয়া এইবিলাক আরো।
7: এই উৎপাদিত সামগ্রীখিনি কত বিক্রি করে?
8: স্থানীয় বাজারতে বিক্রি করা হয়, যিখিনি ধর আমি স্থানীয় বাজারত আমি করব পারো বিক্রি করে থাকি পারো তেনেকা করে থাকা হয়। গোটেখিনি
7: গরু ছাগলীও মানে আপনাদের?
8: হয়, আছে ছাগলী, আছে ছাগলীও তেনকাকে পালিবিল বিক্রিও করা হয়। আর পুখুরী আছে, আমার মাছ পালন করা হয়, মাছ তো আমি রঙিয়ার একলগে উঠাই আনা, আনি কিনে পালিব দিয়া। আর তন্দা আছে, রৌ, মিরগা, ভাঙন, গ্রাসকাপ তেনেকা মাছ আছে, আর চাইনা পুঠিটো যে সেবিল আছে। হয়,
7: এই যে আপনি বেলেগ বেলেগ ধরনের কৃষি কর্মের জড়িত, এইবিলাকর কারণে প্রশিক্ষণ লৈছে নাকি?
8: প্রশিক্ষণ কে লওয়া হওয়া নাই, মানুষজনে ধর হেনকাঘর লাগি থাকতে এটা হেৰি হৈ গৈছে। প্রশিক্ষণ বুলি নহয়, সরুর পরাই দেউতাহতে করেছিল, মানে সেইবিলাকে চাই চাই, যেহেতু চাকরির কোনো হেৰি নাই, সেই গতিকে ঘরুয়াভাবে করতে করতে তো অভ্যাস হয়েছে। আর
7: অভিজ্ঞতার ভিত্তিত চলাই নিয়ে আছে?
8: হয়, অভিজ্ঞতার ভিত্তিত চলাই নিয়ে আছে।
7: অভিজ্ঞতাও যথেষ্ট হয়েছে আপনার?
8: যথেষ্ট।
7: এটা আপনাদের সরকারি সাহায্য কিবা লাভ করেছে?
8: এটা গোট আছে আমার, আত্মসহায়ক গোট, এই আত্মসহায়ক গোটর পরা আমার লোন লওয়া হয়, সেয়ে আমি তারপর লোন লই কিনা আমি ব্যবসায় লগাই দিও। আর
7: শাক পাচলি আর কি কি করে?
8: পাচলি এইবিলাক ধর পালেং শাক, লাই শাক, এতিয়াতো মূলাতো আমি উঠাইয়ে আছো, ধর বিক্রি করিয়ে আছো, এতিয়া ধনিয়া ছিটা আছে, লাই শাক, পালেং শাক, চুকা শাক এইবিলাক আমি এতিয়া ছিটা হয়েছে। আর
7: খেতি বাতিত কেনে ধরনের সার প্রয়োগ করে?
8: বেলেগকে সার নহয়, গোবর সারটো ছাগলর লাটো যে সেই সেতু সারও আমি দিই, সেই দুবিধে সার আমি ব্যবহার করো,
7: জৈবিক সারে ব্যবহার করো,
8: জৈবিক, সেইভাবে আমার ধর সেই ঘরুয়া সারর আমি ব্যবহার করো, বাবে আমার ধর পাচলিবিল স্থানীয় বাজারতে আমি বিক্রি হয়ে যায়।
7: এতিয়ালৈকে লাভ কেনেকুৱা পায় আপনাদের গোটেইখিনি সামগ্রিকভাবে মিলে?
8: আমি ধর যে খেতিখিনিত আমি ধান খেতিত মোটামুটি আমার বিঘাই 11 মোন 10 মোন এনেকুৱাকে পড়ি যায়, আর যাক দ মাটি ধর আমি কঠিয়াটো পালন করে রোয়া হয়, সেইকারণে সেইটো ধান বেশি ভাল হয়। আমাৰ পুখুৰীটোৰ যেটুকা আছে তাৰ পাৰত আমি মানে কলপুলি ৰোপণ কৰিছোঁ। এই কলপুলিৰ পৰা আমি কলো বিক্ৰী কৰিব পাৰোঁ।
7: আৰু একেলগে কৰিলে খেতিসমূহ সুবিধা হয় নহয় জানো? গৰু গোবৰখিনিও পালে, গাহৰি বিষ্ঠাখিনিও পালে,
8: ছাগলীখিনিও পালোঁ, মানে যিবিলাক আমি খেতি কৰোঁ গোটেই খেতিতে আমি সেইবিলাকে দিওঁ।
7: হয়, সেইকাৰণে চাহিদাটো বেছি
8: বেছি হয়। খেতিত লাগিবৰ বাবে মহিলাবিলাকৰ সকলোৰে ধৰ অসুবিধা হয়। প্ৰত্যেকটো ঘৰতে আমাৰ ধৰ তাঁতশাল আছে, তাঁতশালত আমি কাপোৰ লগাওঁ। তাৰপিছত আমাৰ ভোগালী মেলা হয়, তাতে গামোচা বা কাপোৰ সেইবিলাক ওলাওঁ। তেনেকুৱা আমি ধৰ পিঠা পনা বনাওঁ, তিলৰ লাড়ু বনাওঁ।
7: সেইখিনি আপোনালোকে নিজৰ উৎপাদিত সামগ্ৰীয়ে কৰে?
8: হয়,
7: পিঠা লাড়ু এইবিলাক
8: হয় নিজৰে। আমি ধৰ ধান খেতিটো কৰা যায় যিহেতুকে আমাৰ বৰা চাউলটো থাকে, এই বৰা চাউলটো আমি পিঠা বনাবই পাৰোঁ। আমি সান্দহটো যে সেইটো ধৰ আমি পেকেটিং কৰি বিক্ৰী কৰিব পাৰোঁ। সৰিয়হো কৰোঁ, সৰিয়হটোকে আমি বিক্ৰী কৰি দিওঁ। শাহু পোহোঁ, তাৰপিছত চৰাই আছে, চৰাইও ধৰ ফাৰ্ম আছে। এইবিলাক কণী আকৌ আমাৰ নিজৰে মেচিন আছে, মেচিনত পোৱালি শুকাওঁ, আকৌ সেই পোৱালিটো আমি বিক্ৰী কৰি দিওঁ। অৰ্ডাৰ আহে সেইমতে আমি বিক্ৰী কৰি দিওঁ। হাঁহৰো তেনেকুৱা, হাঁহৰ ধৰ আমাৰ আছে চীন হাঁহো আছে, আমাৰ ইয়াত অসমীয়া হাঁহ।